শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি রজত কর।

0: 964 when reports last came in. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: ଲୋକଗୀତରେ ପ୍ରଚାର କରୁଛୁ ମୃଦଙ୍ଗ ବାଦନ, ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଚନ୍ଦ୍ରଶେଖର ଦାସ।

0: পক্ষের এক পদযাত্রার আয়োজন করা যাইছি। কটকস্থিত জওয়াহরলাল নেহরু ইন্ডোর স্টাডিয়ামঠার সকাল সাতটার এই পদযাত্রা বাহারি আকাশবাণী কটক কেন্দ্র পর্যন্ত আসব। নূয়াপড়া জেলা খড়িয়াল ব্লক অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম নিকটে 353 নম্বর জাতীয় রাজপথের এক সড়ক দুর্ঘটনায় জনকর মৃত্যু হয়েছে। এক যাত্রীবাহী বস বাইক্কু ধক্কা দেওয়া ফলরে ঘটনাস্থলের বাইক চালকর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা পরে স্থানীয় লোকে মৃতদেহক রাস্তায় রক্ষে অবরোধ করে তবে দাবি নেই প্রতিশ্রুতি মিলবা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছিল। গঞ্জাম জেলা পুলিশ জেলার গত 18 তারিখর আসন্তা অগস্ট 15 তারিখ পর্যন্ত পুলিশ আইন ধারা 30 কু লাগু করা যাইছি। এণিকি সভা শোভাযাত্রা এবং সমাবেশ আদি আয়োজন পাই পুলিশ জেলার সম্পৃক্ত থানার অনুমতি নেবাকু পড়িব। অতিকমরে আয়োজনের 72 ঘণ্টা পূর্বর সম্পৃক্ত থানা অধিকারী পাখে আবেদনপত্র দাখল করিবাকু বাধ্যতামূলক করা যাইছি। রাজ্যে গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে। ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা চারিদিন পর্যন্ত প্রবল গরম ও গুড়ুগুড়ি অনুভূত হব। আসন্তা 24 ঘণ্টা মধ্যে সম্বলপুর বলাঙ্গীর জেলার কতক স্থানে প্রবল গ্রীষ্ম প্রবাহ নিয়ে পাণিপাগ কেন্দ্র পক্ষ সতর্ক সূচনা জারি করা যাইছি। অন্যপক্ষে কালবৈশাখী প্রভাবের ঝড়বর্ষা নিয়ে 21টি জেলাকে পাণিপাগ কেন্দ্র পক্ষ সতর্ক সূচনা জারি হয়েছে। কোরাপুট জেলার অসহ্য গরমক দৃষ্টি রাখি পূর্বাহ্ন 11টার সমস্ত বজার এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা যাই। রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ুছে। আবশ্যক নথিলে দিনবেলা ঘরু বাহারক নযাক জেলা প্রশাসন পক্ষ পরামর্শ দিয়া যাই। প্রথম পর্যায়ে বেসামরিক নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান কলে রাষ্ট্রপতি, পুরস্কৃত কলে ওড়িশার ডক্টর মহেন্দ্র কুমার মিশ্র। নূয়াদিল্লী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাক্ষাৎ আলোচনা কলে মুখ্যমন্ত্রী। গ্রামীণ রূপান্তরণক দৃষ্টি রাখি রাজ্যের আজিঠার শুভারম্ভ কলা 2টি যোজনা এবং রাজ্যের জারি রয়েছে গ্রীষ্ম প্রবাহ। আসন্তা 24 ঘণ্টা পাই সম্বলপুর ও বলাঙ্গীর জেলাকে সতর্ক সূচনা জারি কলা পাণিপাগ কেন্দ্র। সংবাদ শেষ হলা।
1: କହି କହି ଥକି ଗଲେଣି, କଣ ହେଲା? ନୂଆ କିଡ୍‌ବ୍ୟାଗ୍ ଦରକାର ତ ପ୍ରଥମେ କ୍ୟାପ୍ଟେନକୁ କୁହ, ନ ଶୁଣିବେ ତ ମ୍ୟାନେଜରକୁ।
2: କରେକ୍ଟ,
1: ତ ଏମିତି ହିଁ ପ୍ରଥମେ ଅଭିଯୋଗ ବ୍ୟାଙ୍କରେ କରନ୍ତୁ। 30 ଦିନ ଭିତରେ ଉତ୍ତର କିମ୍ବା ସମାଧାନ ପ୍ରାପ୍ତ ନହେଲେ ସିଏମ୍ଏସ୍ ପୋର୍ଟାଲରେ ଅଭିଯୋଗ କରନ୍ତୁ। ତ ପ୍ରଥମେ ବ୍ୟାଙ୍କ, ତାପରେ ସିଏମ୍ଏସ୍ ପୋର୍ଟାଲ, ନହେଲେ ଅଭିଯୋଗ ହେବ ନା ମଞ୍ଜୁର। ଯିବା ନିଆ ଆସିଗଲା ନା କିଡ୍‌ବ୍ୟାଗ୍?
3: ଆର୍‌ବିଆଇ କହେ
4: ପ୍ରଥମେ ନିଜ ବ୍ୟାଙ୍କ, ତାପରେ ଆର୍‌ବିଆଇ ଅମ୍ବୁଡସମ୍ୟାନ।
5: বড় বহু, এইটা তুম নাঁরে।
6: এতে জলদি কোন পাই?
7: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে,
5: আউ এইটা মো কন্ঠের নাঁরে।
6: কিন্তু জেজে মা, তুম নাঁরে
8: সবু কিছি, মো ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবু থিরে ইয়াঙ্কো হিত নমিনি রাখিছি। কালি কু জেবে মু নথিবি, সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
7: শুভ শুভ কুহ কোন
3: আরবিআই কহে
9: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
10: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
11: আজির প্রসঙ্গ থাইরয়েড এবং পুষ্টিসার, আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ, উপস্থাপনারে মু সুচিস্মিতা সাহু। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী বহু কোটি লোক থাইরয়েড জনিত সমস্যায় পীড়িত। কিন্তু সবুঠারু বিস্ময়কর কথা হেউছি, সেমানঙ্ক মধ্যরু প্রায় 50% লোক এই রোগ সম্পর্কে অজ্ঞ। সেমানে জানি নাহান্তি যে সেমানঙ্ক ঠারে এই রোগ রহিছি বলি। পুরুষঙ্ক তুলনারে মহিলা রোগীঙ্ক সংখ্যা প্রায় 5-8% অধিক। আম দেশরে মধ্য প্রতি 10 জনের জনে থাইরয়েড সমস্যার সম্মুখীন হেউছন্তি। এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করিবার লক্ষ্য নেই আজ বিশ্বব্যাপী থাইরয়েড দিবস পালন করা যাউছি। প্রারম্ভিক পর্যায়ে রোগ নির্ণয় এবং এর নিরাকরণ দিগরে প্রোৎসাহন প্রদান করা আজ দিবস পালনর মুখ্য উদ্দেশ্য। চলিত বর্ষ এই দিবস পালনর বিষয়বস্তু রয়েছে থাইরয়েড এবং পুষ্টিসার। আন্তর্জাতিক থাইরয়েড সংঘ পক্ষের এই প্রসঙ্গ ঘোষণা করা যাইছি। দৈনন্দিন জীবনরে আয়োডিন, সিলেনিয়াম এবং জিঙ্ক ভলি পুষ্টিসার জনিত খাদ্য এবং সুস্থ মেটাবলিজম মধ্যে সন্তুলন রক্ষা করা উপরে এই প্রসঙ্গ গুরুত্ব প্রদান করুছি। থাইরয়েড হেউছি এক প্রজাপতি আকৃতি গ্রন্থি, যাহা বেক তলে অবস্থিত। সমগ্র শরীরর শক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র ভাবে এহা কার্য করিথায়। ମେଦବହୁଳତା, ହୃତ୍ସ୍ପନ୍ଦନ ଏବଂ

শ্রোতাবন্ধু, এথর আউ কিছু দেশ বিদেশর খেল খবর। আসন্তা জুন মাসরে আফগানিস্তান ক্রিকেট দল ভারত গস্তরে আসিব। এই গস্তরে ঘরোই ভারত বিপক্ষে আফগানিস্তান একমাত্র টেস্ট ও তিনোটি দিনিকিয়া ম্যাচর শৃঙ্খলা খেলিব। এই দুইটি শৃঙ্খলা লাগি গত মঙ্গলবার দিন পৃথক ভারতীয় টেস্ট ও দিনিকিয়া দল ঘোষণা করা যাইছি। উভয় শৃঙ্খলারু ফাস্ট বোলর জসপ্রীত বুমরা ও তারকা বামহাতি স্পিন অলরাউন্ডর রবীন্দ্র জাডেজাঙ্কু বিশ্রাম দিয়া যাইছি। চলিত আইপিএলরে বিফল হয়েথিবা ঋষভ পন্তকু দিনিকিয়া দলরে স্থান মিলি নাহিঁ। পুনি টেস্ট দলরে পন্ত থিলে হিঁ তাঙ্ক স্থানরে কেএল রাহুল উপঅধিনায়ক নিযুক্তি হয়েছন্তি। দিনিকিয়ারে শ্রেয়স আয়র উপঅধিনায়ক হেবে। 2027 বিশ্বকপ খেলিবাকু লক্ষ্য রখিথিবা দুই বরিষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা দিনিকিয়া দলরে রহিছন্তি। গতবর্ষ নভেম্বররে ঘরোই মাটিরে দক্ষিণ আফ্রিকা ঠারু উভয় টেস্ট হারিবা পরে ভারতর এহা প্রথম টেস্ট ম্যাচ হেব। এই ম্যাচ আসন্তা জুন মাস 6 তারিখরু নিউ চণ্ডীগড়ে খেলা যিব। পরে উভয় দল জুন 14, 17 ও 20 তারিখরে ধর্মশালা, লক্ষ্ণৌ ও চেন্নাইরে তিন ম্যাচ বিশিষ্ট দিনিকিয়া শৃঙ্খলা খেলিবে। শুভমন গিল উভয় দলর অধিনায়ক হেবে। টেস্ট দলর স্পিনর অক্ষর পটেল ও পেস বোলর আকাশদীপ বাদ পড়িছন্তি। তাঙ্ক স্থানরে বামহাতি স্পিন অলরাউন্ডর মানব সুথার ও পেস বোলর গুর্নর ব্রারো নূয়া মুহঁ ভাবে টেস্ট দলরে অছন্তি। পঞ্জাবর গুর্নর ভারত এ পাইঁ খেলিবা সহ 18টি প্রথম শ্রেণী ম্যাচ খেলিছন্তি। মানব সুথার ভারত এ পাইঁ খেলিবা সহ প্রথম শ্রেণী ক্রিকেটরে 129টি উইকেট নেইছন্তি। ইরানি কপ ফাইনালরে সে 5টি উইকেট নেইথিলে। বিদর্ভর সফল স্পিনিং বোলিং অলরাউন্ডর হর্ষ দুবে মধ্যে টেস্ট দলরে নূয়া মুহ। জানুয়ারিরে নিউজিল্যান্ড ঠারু দিনিকিয়া শৃঙ্খলা হারিথিবা ভারতীয় দলরু ধ্রুব জুরেল, আয়ুষ বদানি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রাণা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়িছন্তি। দিনিকিয়া দলরে প্রথমথর গ্রুনর ব্রারো ও হর্ষ দুবেঙ্ক সহ পেস বোলর প্রিন্স যাদব স্থান পাইছন্তি। ঘরোই ক্রিকেট ও আইপিএলরে ভল প্রদর্শন করিথিবা দেবদত্ত পাদিকল টেস্ট দলরে অছন্তি। হার্দিক পাণ্ডিয়াঙ্কু দিনিকিয়া দলরে স্থান মিলিছি। তেবে ঘোষিত হয়েথিবা ভারতীয় টেস্ট দল হেউছি শুভমন গিল অধিনায়ক, যশস্বি জয়সওয়াল, কেএল রাহুল উপঅধিনায়ক, সাই সুদর্শন, ঋষভ পন্ত, দেবদত্ত পাদিকল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুথার, গুর্নর ব্রারো, হর্ষ দুবে ও ধ্রুব জুরেল। ঘোষিত হয়েথিবা ভারতীয় দিনিকিয়া দল হেলা শুভমন গিল অধিনায়ক, শ্রেয়স আয়র উপঅধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং,